0: ভাই হাও নই
1: হাও নেলিয়াং
0: আমি গোস্তা রোনা রারিউ রাকাম্বিয়া FM 99.4 MHz
1: হাক তুই লিয়া ল সাবুরাস রাইতা সিটি মর লরসাই

0: আমি হালো নে ইহা বাজি আপুই আইলার ই হাওয়া ফোরক বাইর কোন আলো তো স্নেহ নে সামবে রাই নেবে আবান ডোনাডো এমালা হালো রাই মোনু হেতা রাই নে হানে সারাই নেবে উলুক আমি হালো ইহা বাজি আপুই ইহা রাই নে নারা আতান লেলে আতান লেলে নে লোকালিজে ইহা আরি এন্ট্রে বে সুকু মাতা হই হবে সুকু বাবু এই আম ইহা ফাতে নিদে লেবা নেবে পোস্তু আতুলারি নে আমা আমি হালাই সাইউসি ওয়াতকার বাবা বাবা আমি লরুং ইদা আমি হাল তোসি হা এ কোয়াজি বেসিক ডালাং মাই বেলা ইসাতমেন্টি হা ডালাং আমি ইহা আলদে ইয়ালার আমি আলদে এনে বলনার ভিন্তে মাই এর পর আমি বিজি নইদা মাউ ইদা নেবে আনাক্লেতু আমি মাউ নিয়ে ফোই বে 99 নে মাক বাপা লরিলা কন্তে কারি হা ফাতওয়াই ইয়ালে 21 দে সেপ্টেম্বর লরিলা কন্তে আমি রুয়া মাক উলুক হাল তোসি হা parece en 1970 inicio 78 donde sabe pues a mi halte todos ya ne fue en que rai para luan si da tan bueno ya na sale a mi vecino de halai sai protesta me ro cámara de nairo alfa todos ya dalan a ver careta rum mai sin ba halusa y después fue fue un contraargumento ne tenga cala ya careta na ba so ya cara o cura de mai be depois ne babo fol ne ama mai enta ama si akta amo sareti ane enta amo sta kon am mude te fat am ba para fali fat ni dana sene do abandonado em la halo raimono am hal to si ane am hakford tin ane patar bara e depois be kuda e ho mos para ya ya to sene enta idane para esa experiencia primero bahira quando am muda bas saite ba matibian e finais be 1978 nene আমি সেই মাই ফালি কে দিয়েটা ফেউক নে ডালাই মাই কে দিয়ে এনে ডালি দা আমি বা ফালি আমি আবু ওসিরা নিয়ে এলা ফাতি আপনার এটা বলবো ওসলেরু এ মাতে বিয়ান মানে বা ফালি হেলাই এনে বা নে এক্সপিরিয়েন্স প্রিমিয়ার সেকেন্ড এক্সপিরিয়েন্স ইহা ওয়াত কারবাও এনে 1980 ইতালান ইহা না তাসি আরিয়া তাসি নে নে হাও কোলেগা নে আপারেসি হাও না এসে এসে দে ক্লাসা নাম করে este clasana mai to SP SP clasato e a 80 entre 82 83 ne acontece que ataca a mi halutos be na vitine ne boludian uluini maksa sir boludian tahiri anse ma puna aksar ne ma bolu kawak anse ami ne ne bolu ma bolu arosa arosa ne asa o mombai sir bolu sulu এসে ওই তাহলে মাইরে নে তোস আবার হাল ফালি রে সেরব নিয়ে বাইরে হাল ফালি রে সেরব নিয়ে তো আমি স্কুল হামুতুক সালাইটা বিজিনেস স্কুলার আমি হাল তোস মুদা লরন লরন মুদা এক্সপিরিয়েন্স সেকেন্ড হাল হালো বাইরে পান দেপোজ আকন্টেসে তিয়া বে মাসাক্রে হেনে বা আবার ফালি তিয়ে সেরমে আটাকা বে আসালতো ইয়া সুকু আমি নিয়ে সুকু মানে মানে Valentin sira mai ataka ya deba tir malo ba pasir Valentin sira ba tia fala ilar ba pasir mai kai ram de familia sana ba lulori ya mine sukune kal na ilima sana familia de tumalara de lori o la conta entau au ta ala isa u sine ba ye 80 i pare 83 ko 84 makane ale mai ti edili am heli edili am bahalto si hera e fatti da naran lo casa ne fin de semana en bajalto zeneba y zeneba maka haltos clear maybe la continua maybe en esa duración de clear as vite tinan ira cansana o si continua haltos zeneba y después ia 80 y 90 y dois ao lute ba filipina momento ne a 2 de novembro acontece e ma para pa e tancar onde colega se balne in bolde clandestina incluindo a minha líder ida na augusto de que malaga né uma de elisete né sobre a cereira
1: cargo tu é tão irmão ida dar um vasco criado ou ser selo tá me ser antes mesmo de tu ir ser né e dirá que bucane da lá para pele ses tá ao saído né é tão da lá você igreja né ao itaba filipina vai escola né mas falei 94 usa fale halutos nessa estratégia aí o colega aí da Miranda Lino apareceu na bagia depri ani halutos na fatihera fatihanesa au ne responsabel da di momento nene tam konta babe kuda e wang e skola sera programa ne bolu children forest program.
2: Anteru Benedito explica oinsa status rai nebe uja hodi halo pratika tersering no kuda.
1: Aproveita ya corona virus nene, amai halo tos di tare tok side maksia kontesia futur. Ane ida ne makara hato usuba jovens ira. Atu dal rumah ita organiza demonstrasau, dal rumah organiza petisau, konferensias, buat serne dal rumah ba bolu de angkata ita hal kontenti ande la prurus e buat ida. Dia kliu ma Afrika dia ane sana. Ya aik na noik Afrikanus ir dia sana. Dia kliu hal buat ki kuang ida, hal dia e depois hare dal rumah one bisino ida bel tir tango e halu bele mana iru bel hal buat ida. Dal rumah ita na iru tolu hal buat ki kuang ida. Se resultaru dia ne. Ne ba agora am koko ida ne aula koi kole barak buat ne ba am koko ne ada san experimentasaun aproveita corona ne maka in vez halai ba suar de dekleu suare tos laran ho ai suar ho insara i aproveita exercicio pues se cari cloro en roma maka ne produce resultado roma maka ita kole
2: ovintis ne mak informasaun balorong ohing husi studi sentral kampung alo dili Hawer Siana Belo, lore ekipa nebe servisu hato obrigado aing i adeus.